0: ادو دي بس دا يعوك ربرني حايري سيبوع نتي لنبي دا مين لو تهور ربرحي
1: معا لو تهوري
0: ما بي مين
1: لهوري اي حجبتو شبتر بشي عاريدن اي بيتومي
0: ادو قاري يسي دا دي نكبي داري با نكبي دا نو هو ننتم بي دا نو نو غان با دا جي ما ساي مناك زد كني هاي دنا زد بي كره نتي نتي قاري دو دا دي قناغ دي بامينة impanda nga thabi changong bubi singdu ga phaminari ni ne ha hanu thangdu da san apun ma thadok padona wa khan ga du ingao he ngao ra da na ino he no tho re ni adu da di bubi ra ka da wa po chai ma khai thambi ram la ga lai ho wi na loi na du na chuk tha du ne bubi ra bi ba ni ma sra do
1: ma si ni du pi si karan tu ran nang ra hai bu nang nang mai hum cha ni ko na
0: ha lai ho thabi ra bra kai no yam thu na kang kha la i da masana nga ga thung du na hau na pi ja da ma le ne o ai chak thi ja ra ge ayu su ne ai di moi ma pa phang e yau dre do chak ja ning da ba ga a alu tha phang ni ta kha le ngai du da theng man khi du na dom cha dre a do na cha na mong na thong ma do na di hau ra roi a mai na do da dom pham bi ro ai pu sin ja ra a ge
1: nang gi bo na cha le bi ra na
0: ก็เรียนนี่หายดิสิบ่ไอ้ดิไอ้ดิชาปกติก็เรียนนี่หายดิสิบ่ไอ้ดิยามวานะโตนะฮอรักปมชักเน่ก็เรียนนี่ก็สิบ่ดูสุไอ้นี่คังรักปะตาดุมไปรำคิดอุ้ยมาปะอีมาสุไอ้นี่พิชักปิกลิงเน่จาตีตีเนรบะมะตาไม่ยุ่มปานทอกนะอุ้ยมาปะอีมาเกมาปามเดลัยบิดะกิไอ้ไลบะนุมาเอร็กติดะนะ
1: คุเชนเจนนะมะทงมะรำคังนะนะซอรักคิบะนิไฮบะสินังไอคังนะรักปะมะตัมมะดะนะมอนนะลุยนะลีคระบะดายนะไอบอกะดอรกินะมาสิตอรสิบอไอดิไอดิไลบะทีนะปุกพีรำนะบะนิไลบะทีนะสมักจัดคระกะดะบะนิเนะเฮตุกเกอุ้ยมาปาไอคะเซฮีตารามาโทยตารานิโทยสุรัก पदक मी थबक शुभम से कोन दुदा सरात दी हेंदन बहाय दन नुम शाही मशा निंग थम गे आइंग बकी दन चेक होन बगी पाथर अब खुद से
0: शोक
1: मिसोन चेक देख मया मया होन ने चावर की बने आई दी वाकन भार की बने
0: वही वही बाबा कैनो नंगा
1: तोड़ nang se inen duna thabok shu balak pada anang oina inarok pitagi ai ka khangnaki
0: cha
1: ai ni syakte tik than hab la ga wa na wa na hun bu tu bu da nang ni ying ba ngam da na chen chen lak tuna ai teng pang bi ki ba na tra na
0: oi ma pa kai no mi nang nang a si ta ri si bo
1: na si di mama nang ai ni sharam ba isa sing na lady bhai yum ma tu de kong he thang do lok pa de ai ma thang ning sing la ya
0: kare
1: kare suna ta ba se kon ma pu gi sambal ma ya da ho ba hi no do nam ne sa ni ni hai ba de gi ai ni he tu na nang o de pi ru ba gi se kon ma pu du na ta ba shu pom de gi ai bu tan tho ra ki no
0: oi ma pa
1: ai awab nuai tabdu ubada nang ai itung ni nuna lakhi
0: kari gi no nang na ai gi phamda su kui ba si nong mata muk ta su ning sing lak trabawari du nga si ta na hono ning sing lak li ba si kai thau da ba do ba
1: mama na si di so la ba ai gi puk ning hangat ni yeng ba hore
0: kari
1: mam si lak la ba wa khal gi atiyar ningching bagi thawan shak singna tagu tagu thorak le
0: na ti mui ma pa na sa na mong na kari hai rak la bagi amuk ta tamo ma khoi na nang mu ma pa ni hai ba phaw bo kaw ram lam ra hai ba amuk ta hai yo si
1: ma si di ai ai ma khoi bu ya am do aro rak le i mong ma tu da nang ai ma pham lai ram dre ne hai ma ma
0: poi ba pa
1: ning ipo tha phamlai trabama phamma judagi ai adumak

的陈帕列的那哑巴一个小文农村的莫让小伯我们的嗨嗨安安的起点哎那毛陈帕列的背影啊才的一看那么浪的那头的没浪的我都回去的那头不如今的妈的陈帕列哑巴人老安你们的比赛的看路来了个妈妈不怕你怕你的阿姆不阿才没开的mara le re mi ke ke marang ni pa ga au ji ti kham ma cha na sum sum de ya ga ba ni na mara le hi re a de ni di sa wo ne mun na khan ba ka na ya je re sunu ma ya tho ki ma ya tho ya re lo mo yi cha wo ge hou ne ba ni ha nu ya i khum le ba cha go chi di ai khir bu wa de hou ba hou na de ba pa na ma pa hang de gi अदन नदी यार रोई अद भुजी या बसे या जरे सुनु असी जगी कुंगरे रे थोंगने मारान जाय दे योर ग थोंगने गई की मंगाने वाता न रे लगा फान छे फान बा फान होई तो ठोक बा असी हाय न मरांग साव खंडन की मरांग ली पाद मखा दी ये खिदरे खुमंदा आई मो थांगला कुन चतन सन निरुद खुमन इंदु ने सन पीरगड़े नोंगाल के सन भागे ने बिजी खुमन जु मोरांग जब चाना लोई नता है मा सीधे की दमंग ना करी दे मनिं खिजु नहीं भुआ नमदांग वाई रे उनी काल दु योरब काल से दम पुई मो मारा नहीं थोना हा हा हा ले पाकुर जा पुनमा ลำนี้กุมไลปันช่วยคุมนั้นเกาเรียงงามชั้นภาวะคุมบันไดทางนี้มะกิกังลากาบดิสะโกตงบะสะโกตงเดโลไลตงบะโลไลตงบะเนอะดูไหยิงดีไอ้บงรกตักลางดูนี่บะนี่ทีเลยบ่ปุ่นน่ะมังได้ฮีกิทาวรังตงตะนาลำนี้ลูกตาคงมาไลนี่มีฮีดางมะทาวโดระกะฮีดงขาบกลากะนา ถ้าเราไล่ปากไอ้พวกน้องดำมีจันนั้นน่ะบ่ทาวรังหัวนุ่มมะปุชาเนี่ยทั้งละถุยอสิเดกิดำมังไล่ปากใจอยากคุมในฤไสดะนะเกเกประจาปุ่นมักสิว้าว้าว้าว้ากังลาเดกิไหตรงนั้นน่ะปะชินะไม่คุมมีชนุเนี่ยมะตําดาเกเกชาวะอังบะมรังชาวบนนุ่งทนบนนา ngasi kham ne san phage ya ba mata ngasi ma chi da kangla mi pu pun ba gi lu ne tin da kana ri yau di ma rang thong ne di kangla yau di kari gi yau di kangla ye bu gi ba kan sa gi pu lan gi pu gi re bu thong ne ka da bi ya di ta du na tin da sun ne pa wa tho gi ye bi ne di thong ne ka ni ma ne da ka ba ka ni da ban mi da tho pa cha gi la gi pu ne da ba ni ne thong ne kangla ka da da mi na ka le ba chao wa na kangla gi han do ro pa ka na ha ha ma lo re company mali bo sachi hai na pai wo thongne mara jai da ani ese kon le ma pao mien de na cha de kai mantri

0: ཁུང་གང་གི ཐོར་མ་ ཏ་བི་རེ ཨ་དོམ་ན ཐོར་མ་ ཏ་བི་རེ བ་སེ ཨ་ཁ་སབ་ནི ཨམ་ཕལ་ དེ་གིནི
1: মাইকুকা থোকা ফোগিং তৌবনা ডেঙ্গি থেংবংম লয়
2: ডেঙ্গি হাইরিবা ভাইরাস সন্তোখন বলাইনা মখলসি মহিগ ইয়াওরবা এডিস কৌবা কাং মখলম না চিকপদেগি নাহলি কাং মখলসি আয়ুক নুংথিলগি মতমদতা আয়াম চি এ
3: লায়ং সিংদি আরুং কন্ন হৌবা কোক ইয়ামন কন্ন চিকপা সরু সয়াং চিকপা মিটকি মনুং থংবা সরুকত চিকপা নাবা ফাওবা মাই ঙ্গক আমদি থাবাকি সরুকত লাই থোকপগুমনা মপাক মপাক থোকলপা সিনি
2: লাইনা আসি ওইব্রা খংদোকনাবা রিমস আমদি জেনিমসকি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তা ই চাং ইয়ং তৌথোকপিউ
3: লাইনা আসিদগি ঙ্গা থোকনাবা পামবাই
2: আচোনবা ফুরিত ফিরোল লিপিউ আয়ুক নুংথিলগি মতমদসু রেপেলেন্ট মসকিটো কয়েল ইলেকট্রিক ওয়েপমেটনা চিংবসিং সিজনাবিউ
3: সিজনাদ্রাবা হুন্দোকতনা থামবা পাত্রসিং তায়ারসিং চাপু আকাইবা প্লাস্টিক কাপ কৌতানা চিংবা ইসিং তুংবা ইয়াবা পোলমসিং থামদনা বহনসি
2: পাউজেনজেরিবা ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস আমাদি ন্যাশনাল হেলথ মিশন মণিপুর
4: কাইদরা ইউশিদা ইয়াম নানা
5: গাসিং খাইগা এইচআইভি টেস্ট তোরুগে দৌবা
4: কাইগিনাবানি দি এইচআইভি টেস্ট তোদুইদে
5: ইভানি লহোমগি আহান মাসেন হাইনাখরে আদা ইভানি এইচআইভি টেস্ট তোথোসেনা হাইনারামবা
4: নবানি দি ইয়ামকুইরে দাইনা খংনারাকপা আদুগা কাইগিনো এইচআইভি টেস্ট তোদুইদে নবানি গিসে আমনা আমবু ইয়াম থাজনা দবাই ওয়ানিনে
5: আদুইনা তেদা এইচআইভি টেস্ট তোথোতুনা এইচআইভি লাই নাত্রগ লাইতেনা খংতো পাইবসে ইয়ামনা ফবা থবকনি মাসি হাকচাং ফনা লাইবা আমাদি আখয়ানিগি তুমগি পিনসিগি দমকনি আদুনা এইচআইভি টেস্ট তোদুনা ইসাগি এইচআইভি স্টেটাস খংতো পাইবসে রুটিন হেলথ চেকআপকি সরু আমো হেলাদবনি
4: এইশু এইচআইভি টেস্ট তোথোকনিগে দুদা কাইগুম পজিটিভ ওইরাগদি মিয়ামনা খংওইদ্র
5: এইচআইভি টেস্ট তো পাইবসে কনফিডেনশিয়ালনি আদুগা নঙ্গি টেস্টকি রিজাল্ট দা নামতদ হাইদো ওই আদু নঙ্গনা এইচকি মরমদা হেন খংনিঙাবদি এইচআইভি হেল্পলাইন নম্বর 1097 দা কল দসলো আদেগি আকুপমরো লয়ন খংগনি চলেগে ক
2: মণিপুর ইউনিভার্সিটি এফিলিয়েশন ফংলবা হাইঙ্গাং কোনথা আহলব ইমফাল ইস্ট লৈবা ব্লেস ইনস্টিটিউট অফ হেলথ এন্ড এলাইড সায়েন্সেস বিহাসনা আহান বসেকশন লিসিংনি কুনতরু কুনতরিত কি ওইনা বিএমএলটি কোর্স কি ফর্ম থাবা হোজারে
3: আকক্নব শিট খরখক লোকজগনি টপার সিং ইউবে স্কলারশিপ পিজারি নুপি মশা সিং টোঙান ব হোস্টেল লৈজগনি নুমিদাং ইপুং তারা ফাওবা হাংব লাইব্রেরি
2: সেকেন্ড ইয়ার মদি থার্ড ইয়ার মাহিরুই সিং ইউইনা এনএবিএল একক্রেডিটেড ওইরবা ব্লেস ডায়াগনস্টিক্স তা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ কি ফেসিলিটি ফাংন জগনি
3: আইডিপি মহিরুই সিং ইউনে 10% শিট খাচরি এডমিশন ফি সু লোকজরোই আতাই আতাই ফি সিং দিসু কনসেশন পিজগনি
2: আকুপমরো গি দমগ 9863658569 দা তানবিউ
3: ডিরেক্টরেট অফ এডুকেশন এস গভর্নমেন্ট অফ মণিপুর না জুন 16 লিসিংনি কুনতরুক তা থোকি বচেরো লমগি মতুং ইননা টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1 আমাদি পেপার 2